হয়েছে। মেলার কিন্তু আমার কাছে চুরির কথা বলবো না, আমি বলবো সেই সামোসা, ফুচকা, তারপরে আর কি কি রয়েছে, সিঙ্গারা, এইসবের কথাই আমার হাতে মনে পড়বে। যাই হোক, আপনাদের সাথে লেইতে আসবো 10টার সময়। আজকে রাতেই 10টার সময় রয়েছি, অনুষ্ঠান অবশ্যই শুনবেন। এবং তাছাড়া